হতে সতনাম শ্রী বাহিগুরু সাহেবজি মে তান দিবান তুহে মেরে স্বামী মে তুদে আগে অরদাস মে হোর থাও নাহি জিস পা করো বিনন্তে মেরা দুঃখ সুখ তুঝি পাস সুখ টল গুরু সেবী এহন সুবায় দর্শন পুরুষয়া গুরু ক জন্ম মরণ দুঃখ যায় সজ্জন সচ্চা পাতশাহ শিরশাহ জিস পাশ বহ